शाबाश शाबाश शाबाश मशहूर गाने वाला हमारे सुरीनाम देश हॉलैंडेस का फैमिली गोगार का इन्फंड ब्रूडर्स रॉबी गोगार जी के ब्यूटीफुल आवाज में आप सुन रहे थे। साथियों एक मिनट गुजर चुका है, 5:30 वक्त हो गया है ना कुछ ज्ञान के बातें हो जाए। पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने जिंदगी उफरत लीफ के बारे में अति सुंदर सुंदर बातें लिखे हैं जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं। ये अशोमील लेकर के इन बातों से हमेशा की तरह कुछ ना कुछ तो हम लोग सीखते ही रहेंगे, तो जरा गौर फरमाए। अर्ज क्या है द ग्रेट फुटबॉल प्लेयर मैस्त्रो योहान क्रोइफ जी का ये सितात है और क्रोइफ जी ने कहा है जिंदगी के बारे में यारो कि इन फुटबॉल इज एट सिंपल ये बेंथ ऑप्टेट ऑफ ये बेंथ तलात आज ये तलात बेंथ मुझे सोर्खन दत ये ऑप्टेट फर्ट्रेक। नौकर इंच वन मैस्त्रो योहान क्रोइफ जी ने कहा है यारो कि अर्शनित कन्विनन moet je zorgen dat je niet verliest. Een goeie hoor. Die andere vrouw. Een rante ne kaha hebe kuch na kuch zindagi ke bare mein aro ki de kleinste minderheid is het individu. Wie de rechten van het individu niet respecteert, mag niet beweren dat hij opkomt voor de rechten van de minderheden. Nog eentje van maestro Johan Cruijff. Hij heeft lang in Spanje gewerkt. Denk aan de tijd van Barcelona. Oude Spanje me dekhet heeft hij ooit gezegd. Hij zei tegen de menigte: ik geloof niet, ik ben niet gelovig. Oude dekhaki, in Spanje slaan alle 22 spelers een kruisje voordat ze het veld opkomen. Kruifnikke, als het werkt, zal het dus altijd een gelijk spel worden. Ook een doordenkertje hoor. De great Winston Churchill, ooit de leider van Engeland, wiene kuch kaha hai zindagi ke bare mein aroki. Churchill ji ne kaha hai, ik hou van varkens. Honden kijken naar ons op. Katten kijken op ons neer. Maar varkens beschouwen ons als hun gelijke. Ja, wat hè? Nou, meneer Cruijff heeft ook een paar aardige gezegd hoor. Nog eentje van hem, de maestro Johan Cruijff. Ne kaha hai yaroki. Om te beginnen is er maar één bal en die moet je dus hebben. Maar waar het dus in wezen om gaat is, wat doe je met die bal? Eentje nog van Winston Churchill. Churchill die ne kaha yaroki, nooit hebben zo velen aan zo weinigen zoveel te danken gehad. Een doordenkertje hoor. Een gezegde uit, dus het is eigenlijk een Turks spreekwoord. En het spreekwoord luidt als volgt, dus een Turks spreekwoord. Or je lokaite hai ki geduld is de sleutel tot het paradijs. Een hele goeie hoor. Eentje van Guido Gazelle. Guido Gazelle ne kaha hai, zich dom houden brengt vaak verder dan zich slim tonen. Dus blijf altijd slim en hou jezelf dom. En de laatste van vanmiddag, Kahahe, onze beruchte misdadiger uit de Tweede Wereldoorlog, Adolf Hitler.
Adolf Hitler, nee, kan hij, sterkte ligt niet in de verdediging, maar in aanval. Dus dat je op je aanblok, kutsjanke, wat is, nee. Je zou niet lekker in batu komen, ja, ze weet ik, pauwtjajak in batu, ze kuts na kuts. Hemisha kitraamlok zit hier, henge. Program ko age, barhata, jaro. Chevrit guzer chuka, hey, sorry. पांच बजकर और आप चुन है आप ही का हैप्पी हैप्पी स्टेशन द वन एंड ओनली देन आशर का फाउन हिंदुस्तानी रेडियो पर और जो तोर से सरनामी संगीत चल रहा है एक सुपरहिट सॉन्ग ओक एन गौ ओ द यार 80 waar mevrouw Indra Ramcharanji echt doorgebroken is. Ja, jullie weten het al, hè. Silwa Kemai uit 1980. Semi-classical groep Ishara. Een nieuw opgericht groep. Die ineens met dit nummer gewoon van niets iets werd. En binnen een paar weken heel bekend werd in Nederland. Gushi Kebat is bent ko banaya aur sajaya tha mai. Bhai Rajkumar Ruben ke saath. बाद में अशोक अयोध्या आया और वो साथ ज्वाला लक्ष्मण को लाया और फिर शेखर शिव प्रसाद सुभाष शिव प्रसाद एंड एंकलक इज दिस फॉर्मेशन डोरगेग्रोइड टॉट द स्ट्रेंजर्स आउट देन हा दिस ऑन्स ईस्ट सक्सेस हमारे प्रिय श्रोताओं तो नाचिए कूदिए गाइए इंदिरा रामचरण जी और हर बेस्ट Silwa Kemai uit 1980. Music by the semi-classical group Ishara, toen onder leiding van Rajkumar Lakshman.